আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রায় 5:57। আজ শুক্রবার 1948 সকাদ্দ ভাদ্রব মাসর 27তম দিবস 2026 মশিয়া সেপ্টেম্বর মাসর 18 তারিখ। ঈশ্বরঙ্ক ভক্তি প্রণতি তথা শ্রোতাবন্ধুঙ্কু শুভেচ্ছা ও শুভকামনা জনাই আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশন। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ যোগে, এফএম্রে 100.3 মেগাহর্জ যোগে এবং নিউজ অন এআইআর অ্যাপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর মাঙ্গলিক

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহর্জ যোগে এফএম রে 110.3 মেগাহর্জ এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে

শ্রোতাবন্ধু, বর্তমান সময় হয়ে যাইছে স্থানীয় খবর উপরে নজর পকাইবা। স্থানীয় খবর, বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্থানীয় ভবানীপাটনা উৎসব মুখরিত সরকারি ও বেসরকারি বিভিন্ন সংঘ, অফিস ও কর্মচারী বিশ্বকর্মা পূজা খুব আড়ম্বরে পালন করছেন। আসন্তা সেপ্টেম্বর 21, 2026 ভাদ্রব দশমী কলাহান্ডি জেলার অধিষ্ঠাত্রী দেবী নিকটে নবান্ন ভোগ লাগিয়া পরে সাধারণ জনতা নবান্ন খাইপারে। নবান্ন সকাশে স্থানীয় ভবানীপাটনা উৎসব মুখরিত। বর্তমান নজর পকাইবা পানিপাগ উপরে। আঞ্চলিক পানিপাগ বিভাগ অনুযায়ী আজ ভবানীপাটনা ও আখপাখ অঞ্চলরে আকাশ আংশিক মেঘুয়া রহিব। অপরাহ্নরে হালকা বর্ষা সহ বজ্রপাতর সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস রহিব বলে অনুমান করা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস রহিবার পূর্বানুমান করা যাচ্ছে।

শ্রোতা বন্ধু, নিযুক্তি বিজ্ঞপ্তি সূচনা পরে চালন্তু এবে জানি নেবা আজি দিনর বিশেষত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণী। প্রতিবর্ষ সেপ্টেম্বর মাস 18 তারিখে আন্তর্জাতীয় সমান দরমা দিবস বা ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে ভাবে পালন করা যায়। এই দিনর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমান মূল্যর কাম পাই নারী ও পুরুষ মানুষ সমান পারিশ্রমিক মিলবা উচিত। এই ধারণা কু নেই সচেতনতা সৃষ্টি করা জাতিসংঘ 2019 সেপ্টেম্বর 18 তারিখকু ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে ভাবে ঘোষণা করেছিল এবং 2020 পালন আরম্ভ।